ঋতুই গুন্ডাই। বো কন্দু কুলহান বড় পিড় রে কিত হাতু মিনা এন হাতু রেগে ঋতুই গুন্ডাই তেইকিনা। ইলা আয়ুম লেয় আবু পিরকল ঋতুই গুন্ডাই রিয়া।

তুই গুন্ডাই, আম থেকে সিং রাজা জেল আমরা পাশিয়ে না। রাজা আমার জেল আমরা আন কেন পাশে একানা, আম কুমুম মেতান জানা এনা মেনতে আন বুঝু একেনাই আমার।